0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরেশন আবার মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডেভেলপমেন্ট
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতা জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওসন আতো কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিশো সিটো সাউন্ড কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতা প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক দুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউট বা ডেভেলপমেন্ট নে হাউবিলে দেহাম বহুত দেবতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্ট বা রিয়ালিডাডে না সাউন্ড প্রেসিজ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রা জাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মাগলাডিয়াক সিএনসে ইদানে মাগলাডিয়াক মাবে আওয়াকারাতে দানে সানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার দাদে রাসি তাম্বা সিএনসি ইডানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনিয়া আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইম প্রিমিয়ার হাফ উইন মরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডেভেলপমেন্ট সে জোভেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডানে মুস কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডানে মুস কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডেভেলপমেন্ট বা জোভেন টু ডিডা ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাকা হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আনরাসি ডেভেলপমেন্ট নে মনোটং কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরু নে রিয়ালিডাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাকা নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে থাকা তাক আইম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জোভেন টু ডিডা উলু সিরা ফোতি সের নে তেমা হুসি দেওয়ান সোলদার রিসে সিরা তেতে রে ডিয়াকলিউ লাকম তিতলু ডুকে লাকম পাদ্রিয়া সে জোভেন টু ডিডা আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জোভেন টু ডিডা কই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোং ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্টে বারে লে দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দুতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সিয়া ইডা রিয়ালিডাডে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন টু ডিডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলরং ইতা হারে বা ইতানে জোভেন টু ডিডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি অনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দা তুরমাই বেলুন সেলে সেই ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা ডেভেলপমেন্ট
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেন্টাবে কনসার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক দিয়াক নো এডুকা আসেস এডুকা সাউন্ডে নেবে মাক দিয়াক হডি বেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক দিয়াক হডি বেলে গারান্টে নো মো সু আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহা নেবে ইহা সুসিদারে কিয়াক নো সুসিদারে রিকু নো সুসিদারে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya sau de nebe maka dia no mosi educación nebe mak dia italaya conhecimento nebe mak dia maka ita se la bela ia capacidade atu contribui bana sam honune how garante tebes no how fear katak luta ba sociedade de classe hori harao sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo kai tahana sociedade de nebe makla hau classe para tu bela garante povo hototo lilio kona ba zoven a tu bela ia conhecimento nebe maka dia no ia saude nebe maka dia honune si bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção no mos ia fatin hoto-hoto tanto ia carreira, no itala ia possibilidade ida para tu bela harahun sociedade capitalismo. Honune, único dalang atua harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudança. Tuir haone harai katak, ou tuir haone perspectiva kona ba asunto irane, depende baita ne espíritu da luta. Tamba usi espíritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak kita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi ida ne mak hatur itu ne spiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba ita ne povo oprimido sira.
0: Oke, okay, Dek Maloko Vintis, antes ita ba kontinuatan ita ne programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.